কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে নেনা তুই কলমা পরে মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে

আইলো তো ফান আইকে যাবি রে হেসে হেসে যাব বেসে মদিনা নগরে দরিয়া আইলো তো ফান আইকে যাবি রে